আজ সোমবার, 20 আশ্বিন 1948 শকাব্দ, 12ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 24 আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:34 সূর্যাস্ত বিকেল 5:11 আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 9 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আজ 12ই অক্টোবর রাত 11:30 পর্যন্ত 18 থেকে 19 সেকেন্ড সময় ধরে এবং 1.1 থেকে 1.6 মিটার উচ্চতার ঢেউ হঠাৎ উতলে ওঠার অর্থাৎ সামুদ্রিক জলোচ্ছ্বাস আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে। তাই নৌকা ও জলযানগুলোকে চরম

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা, সবজি ও মরশুমি ফুলের বীজতলার রোগ নিয়ন্ত্রণ বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। 6:40 আপনার স্বাস্থ্য, অতিরিক্ত প্রসাধনের সাবধান বলবেন ডক্টর অবন্তী সাহা। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। 8:05 আধুনিক গান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা, গড় জঙ্গলের দেবী শ্যামারূপা বলেছেন প্রণব ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী মারুতি মোহাতা। 9:00 বাংলা ছায়াছবির গান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান যুববাণীর পুজোপেডিয়া, উপস্থাপনায় সায়নী মজুমদার ও ঋতিক শিকদার। 12:00 লঘুসঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শিল্পী গোবিন্দচাঁদ বাগ। 12:15 লোকগীতি, শিল্পী প্রীতি বাগ। 12:33 উনজমির দুনো ফসল, উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল, বিষয় বায়োস্কোপের গল্প, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চিত্রা মুখোপাধ্যায়, উপস্থাপনায় প্রতীতি দাস। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, অতিথি ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় দশম শ্রেণীর গণিত পাঠদানে বাথানগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানস কুমার প্রামাণিক, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শিল্পী লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, জল জীবন মিশন বলবেন দেবিকা সোরেন। এছাড়া থাকছে লোকগীতি, ঠাকুরদাস হাসদা, ডেভিড বাস্কে ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, পিএম কিষাণ সাক্ষাৎকারে কৌশিক ঘোষ, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প সাক্ষাৎকারে ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা। 7:45 হাইলাইট। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ও আমাদের স্বাস্থ্য, অতিথি ডক্টর অভিক বসু, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী মারুতি মোহাতা। 9:30 দৃষ্টিপাত, বিষয় ডিসেবিলিটি কার্ড, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। 10:00 সেবা সংকল্প অভিযান। 10:15 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 10:45 আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। 11:00 লোকগীতি, শিল্পী প্রীতি বাগ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন শিল্পী করুণাময় দাস।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবুদ্ধ সঙ্গীত। সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে ধ্রুপদ পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 6:35 রামচরণ।

মানস পর্ব 261, 6:45 ভজন শিল্পী মানসী সেন, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় কিংসু ঘোষ, 8:30 রাগ প্রধান শিল্পী রাগীশ্রী দাস, 8:45 আধুনিক গান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, 9:00 লোকগীতি শিল্পী প্রীতি বাগ, 9:10 রাসধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান উপস্থাপনায়।

বেজে 20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। দুপুর 1:10 মিনিটেও থাকছে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী মারুতি মহাতা। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 5:20 মিনিটে উর্বশী, উপস্থাপনায় পপি নাগ। 6:10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পপি নাগ। 6:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী সোহম চট্টোপাধ্যায়। 7:10 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরে জনসেবা সম্পূর্ণ করার ওপর বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং উল্লেখযোগ্য কাজগুলির ওপর এই অনুষ্ঠানে আলোকপাত করা হয়েছে। 7:45 মিনিটে দর্পণ, উপস্থাপনায় পপি নাগ। 8:00 ছায়াছবির গান, 8:15 মিনিটে নানা রঙের গান, 8:16 মিনিটে স্পটলাইট, 9:30 মিনিটে পাবলিক স্পিক, 10:10 মিনিটে বিশ্ব দর্পণ, 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ অর্থাৎ 12 অক্টোবর সোমবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবুদ্ধ সঙ্গীত। সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে ধ্রুপদ পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। এখন রাগ ভৈরব।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রামচরিত মানস, আজ শুনবেন 261তম পর্ব।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন ভজন শিল্পী মানসী সেন। প্রথমে ব্রহ্মানন্দের ভজন ও পরে সুরদাসের ভজন।

0: শুনলেন ভজন শিল্পী মানসী সেন। একটু পরেই খবর দিল্লি।
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক পুনীত ত্রিপাঠী।

হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং সবাইকে, অনেক অনেক সুপ্রভাত। আর আজকে এই সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে আমি, তোমাদের যৌবানীর বন্ধু কিংসুক। দেখো, মোটামুটি মাত্র একটাই দিন হয়েছে যে আমরা সবাই ভোর 4টার সময় ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী শুনেছি। মোটামুটি সারা বছরের জন্যে আমরা অপেক্ষা করি এই দিনটা আসছে। এবং মানে দেখো, আমরা মোটামুটি জেনজি, ম্যাক্সিমাম লোক যারা জেনজি তারা জানে যে ভোর 4টে ঘুম থেকে ওঠাটা ডিফিকাল্ট নয়। তার কারণ এটাই যে ভোর 4টে আমাদের সবাইকে ঘুম থেকে উঠতে হয় না। হ্যাঁ, মানে অনেক সময় আমরা ভোর 4টের পরে ঘুমোতে যাই। না না না, কোনোভাবেই আমি এটাকে সাপোর্ট করছি না বা কোনোভাবেই আমি এটাকে প্রোটেক্ট করছি না, এটা একদমই ঠিক নয়। কিন্তু এই যে ভোর 4টের সময় ওঠা, এই অ্যালার্ম দিয়ে ভোর 4টের সময় ওঠা এবং উঠে রেডিও কানেক্ট করে মহিষাসুর মর্দিনী শোনা, এবং তারপরে অবশ্যই এখন প্রচুর চ্যানেল, সেটা টিভি চ্যানেল হতে পারে বা যে ফ্রি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলে যে বিভিন্ন রকমের মহালয়ার যে শোগুলো হয় সেগুলো দেখা, তারপরে অনেক সময় আমাদের বাবা মায়েদের সঙ্গে, বাবার সঙ্গে যাওয়া, তর্পণ দেখতে যাওয়া, সেখানে যাওয়া বা অনেকের ক্ষেত্রে তর্পণ করতে যাওয়া, এবং তারপরে যেটা সবচেয়ে বেশি হয় যে আর মাত্র একটা সপ্তাহের অপেক্ষা। একটা সপ্তাহের অপেক্ষার পরেই কিন্তু শুরু হয়ে যায় সেই সময়টা, যে সময়ের জন্য কিন্তু আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি। বিশেষ করে আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করি, কারণ আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব কিন্তু এসে যায়। আর ইতিমধ্যেই কিন্তু প্রথমা চলে গেছে, গতকাল রবিবার প্রথমা চলে গেছে, আর আজকে সোমবার আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দ্বিতীয়াতে, মানে পুজো কিন্তু অন। হ্যাঁ, মানে মোটামুটি গত দুদিন, মহালয়ার দিন এবং তারপরে মানে রবিবার দিন, আমরা কিন্তু রাস্তায় বেরোলেই বুঝতে পেরেছি যে পুজো এসে গেছে। কারণ গাড়ি যেরকমভাবে রাস্তায় চলছে, আমাদের অনেক সময় এটাও মনে হচ্ছে যে থাক না আমি পায়ে হেঁটে চলে যাই, তাড়াতাড়ি বরং পৌঁছে যাব। এই যে কেনাকাটা, এই যে এত মানুষের উচ্ছ্বাস, এটাই তো পুজো। চারিদিকে সেজে উঠেছে প্রচুর পুজো মণ্ডপ, চারিদিকে লাইটিং, চারিদিকে প্রচুর ব্যানার, এই সব কিছুই কিন্তু আমাদের আবার আবার বারবার মনে করিয়ে দেয় যে হ্যাঁ, পুজো এসে গেছে, আমরা সবাই তৈরি। তাই তো, মানে আমরা সবাই তৈরি। তো আমাদের তৈরি হওয়ার মানে কি? আমাদের তৈরি হওয়ার মানে হচ্ছে একদম শুরুতেই আমাদের যেন পুরো পুজো প্ল্যান রেডি। মানে এখন অনেক সময় যারা চাকরি বাকরি করে তারা কিন্তু ছুটি পায় না, মানে তারা ছুটি পায় অনেক সময় সপ্তমী থেকে, কিন্তু যারা এখনও চাকরি করছে না বা যারা এখনও পড়াশোনা করছো, যারা কলেজে আছো, আমাদের কিন্তু মোটামুটি মানে যখন থেকেই পুজো শুরু হয়, মানে ষষ্ঠীর আগে থেকে, মানে আমাদের ঠাকুর দেখার প্ল্যান কিন্তু চতুর্থী পঞ্চমী থেকেই শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এই যে পুরো পুজো প্ল্যানটা রেডি, আর পুজো প্ল্যানটা রেডি করার জন্যে কিছু জিনিস কিন্তু একদম ম্যান্ডেটরি। আর তার মধ্যে যেটা একদম প্রথমে আসে সেটা হচ্ছে অন্য কিচ্ছু নয়, একটাই জিনিস, শপিং, শপিং আর শপিং। আমাদের কিন্তু শপিং করতেই হয়, কিছু করার নেই, কারণ পুজোর সময় প্রত্যেকবার আমরা যখন পুজোতে, আমি যতবার বেরোবো ততবার নতুন জামা পরে বেরোবো। এবার অনেকেই আছে যারা অনেক আগে থেকে শপিং করে নেয় যে হ্যাঁ পুজো আসছে, আমি আগে থেকে একদম তৈরি হয়ে থাকবো পুজোর জন্যে। আবার অনেকে আছে যারা একটু দেরির দিকে শপিং করে, কারণ তারা দেখতে চায় যে ম্যাক্সিমাম লোক যারা শপিং করে নিচ্ছে তারা করে নিক, তারপর যেগুলো থাকছে, যাতে ওই আমি একটা জামা পরে বেরোলাম, আমি দেখলাম আরও চারজন সেম জামাটা পরে আছে, এটা তো সবার পছন্দ নয় না। তো তাই জন্য একদম লাস্ট মোমেন্ট বা লাস্ট মিনিট যে শপিংগুলো রয়েছে সেগুলো তো এখনও বাকি রয়েছে, অনেকেরই বাকি রয়েছে। এখানে চলে আসে একটা প্রধান প্রশ্ন যেটা আমার মাথায় এসেছিল, সেটা হচ্ছে একদম একদম তোমাদেরকে আমি ছোটোবেলায় নিয়ে চলে যাই। মানে একটু তোমরা যদি ভেবে দেখো যে পুজো শুনলেই তোমাদের মাথায় কি আসে, সেটা অনেক সময় ঢাকের আওয়াজ হতে পারে, কারো মনে পড়ে কাশফুল, আবার কারো মনে পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, আবার অবশ্যই আমার মতো অনেকেই মনে পড়তেই পারে যে

বিরিয়ানি, রোল, মোগলাই, ফুচকা, লম্বা লাইন। আর একটা বড় সংখ্যক মানুষের মাথায় কিন্তু প্রথমেই আসে একটা গুরুত্বপূর্ণ চিন্তা, সেটা কি? সেটা হচ্ছে যে পূজোয় পরবটা কি। হ্যাঁ মশাই, মানে পূজোয় আর কিছু হোক না হোক জামা কাপড়টা চাই, মানে নতুন জামা, নতুন জুতো, ম্যাচিং প্যান্ট চাই, ম্যাচিং ব্যাগ চাই, আর সব কিছুর সঙ্গে একটা

বেশ মজা লাগলো, সেটা হচ্ছে যে ছোটবেলায় পুজো মানেই কিন্তু আমাদের কাছে ছিল নতুন জামার জন্য অপেক্ষা করা, নতুন জামার জন্য বায়না করা, আবার নতুন জামার জন্য দর কষাকষি করা। আর আমরা যখন বড় হয়ে গেলাম তখন কি হলো, বড় হয়ে যাওয়ার পর অনেক সময় পুজো এসে যায়, পুজো চলেও যায়, কিন্তু নতুন জামা কেনার যে উত্তেজনাটা সেটা যেন কোথায় একটা হারিয়ে যায়। আগে একটা জামা পাওয়ার জন্যে কত অপেক্ষা করতে হতো, আর এখন আলমারি যখনই আমরা খুলে দেখি তখনই দেখি যে জামা তো আছেই কিন্তু পরার মতো কিছু নেই। মানে এটা কেমন বিচার তোমরা একটু ভেবে বলো, যে আমার আলমারি ভর্তি জামা কাপড় তবু আমার মনে হচ্ছে যে আমার তো কিছুই নেই। আর এই অদ্ভুত সমস্যাটার নামই মনে হয় আমার বড় হয়ে ওঠা। তাহলে আজকে এই সুপ্রভাতের আড্ডায় আমি তোমাদের সঙ্গে একটা খুব মজার বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে পুজোর শপিং, এটা কি শুধুমাত্র জামা কাপড় কেনা নাকি স্মৃতি তৈরি করা। তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো, তোমাদের নিয়ে যাব একদম ছোটবেলায়, তোমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেবো, যেখানে তোমরা মনে করতে পারো যে তোমাদের তখন ঠিক কি কি মনে হতো, তোমরা কি জামা কাপড়ের জন্য অপেক্ষা করতে, তোমরা কি জামা কাপড়ের জন্য বায়না করতে, তোমরা কি কোনো মলে গিয়ে জামা কাপড়ের জন্য শুয়ে পড়ে হাত পা তুলে কাঁদতে, আর তখনই আমাদের বাবারা বা মায়েরা বা বাড়ির বড়রা এসে আমাদেরকে সবাই বলতো যে আরে চাপ নিস না, আছি তো, আরে সময় আছে তো, এই যে চাপ নিস না, এই যে নো চাপ, এই বিষয়টা কিন্তু আমরা একদম ছোটোবেলা থেকেই শুনে আসছি। আর গানে গানে ঈশান দাস, রোহন দাস, ঐন্দ্রিলা সান্যাল এবং এই গানটা হামি টু সিনেমা থেকে তোমাদের সবার জন্য রইল, যেই কথাটা আমাদেরকে ছোট্টবেলা থেকে সবাই বলে আসছে।

0: তোমাদেরকে একটু শুনিয়ে দিই, তারপরে আসছি আমি তোমাদের একদম নস্টালজিক করে দেওয়ার জন্য, তোমাদেরকে ছোটবেলায় নিয়ে চলে যাওয়ার জন্য।
1: আজ এই দিনে
0: ১৯৯২ সালে আজকের দিনে কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু হয়। আজকের দিনে কিন্তু প্রচুর মানুষ জন্মগ্রহণ করেছিলেন, তার মধ্যে একদম ১৮৮৪ সালে যদি আজকের দিনে চলে যাই তাহলে অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি কবি ও সমাজকর্মী কামিনী রায়। তিনি ব্রিটিশ ভারতের প্রথম মহিলা সাম্মানিক স্নাতক ডিগ্রিধারী হিসেবে পরিচিত। ১৮৮৬ সালে সংস্কৃতে সম্মানীয় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। নারী শিক্ষা ও নারীর অধিকারের প্রতিষ্ঠায় তার বিশেষ অবদান ছিল। এরপরে চলে আসি ১৯২৪ সালে। আজকের দিনে বাঁকুড়ার সোনামুখীতে জন্মগ্রহণ করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকনাম ছিল মোহর। শান্তিনিকেতনে সঙ্গীত শিক্ষা লাভ করেন তিনি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে গান শেখার সুযোগও তিনি পান। তাঁর গভীর আবেগময় কণ্ঠ রবীন্দ্রসঙ্গীতকে বিশেষ মাত্রা এনে দিয়েছিল। সঙ্গীত জগতে তিনি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। এরপরে চলে আসি ১৯৮১ সালে। আজকের দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুহাসিনী রাজারাম নাইডু, যিনি স্নেহা নামেও পরিচিত। তামিল, তেলেগু ও মালায়ালাম চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। স্বাভাবিক অভিনয় এবং সাবলীল পর্দা উপস্থিতি তাকে দর্শকের কাছে প্রচুর ভালোবাসা এনে দিয়েছে এবং পরিচিতি তিনি লাভ করেছেন। এরপর চলে আসি ১৯৯৭ সালে। আজকের দিনে উত্তরপ্রদেশের আলিগড়ে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলার পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর অভিষেক হয়। চাপের মুখে ম্যাচ জেতানো ব্যাটিংয়ের জন্যে তাঁর ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন এবং আমরা সবাই রিঙ্কু সিংয়ের সেই ফিনিশের জন্যে সবসময় অপেক্ষা করে থাকি। এবার চলে আসি ১৯০২ সালে। আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট সাহিত্যিক এবং ভ্রমণ কাহিনীকার উমাপ্রসাদ মুখোপাধ্যায়। হিমালয় ভ্রমণ এবং পরিব্রাজক জীবনের অভিজ্ঞতা তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। তাঁর ভ্রমণ সাহিত্যে প্রকৃত ও তার মানুষ জীবনে ঠেলে উঠেছে যে অন্যান্য যে ভঙ্গি রয়েছে মানুষের জীবন এবং প্রত্যেকটা ভ্রমণ কাহিনীতে সেখানকার মানুষ, সেখানকার পরিবেশ এবং তার সঙ্গে সেখানকার যে কালচার, সেই সব কিছু তিনি ফুটিয়ে তুলেছেন। এবং তাঁর যে গ্রন্থ আমাদের সবার কাছে খুবই প্রিয় এবং উল্লেখযোগ্য সেটা হচ্ছে মণিমহেশ। আর এই গ্রন্থের জন্য তিনি ১৯৭১ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। আজকের এই দিনই কিন্তু তাঁর মৃত্যুদিনও। আমরা এক্ষুনি যার কথা আমি তোমাদেরকে বললাম, সেই উমাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু আজকের দিনেই মারা গেছিলেন। তারপরে চলে আসি ১৯৭৮ সালে। আজকের দিনে প্রয়াত হন বিশিষ্ট সমাজসেবী ও সর্বোদয় কর্মী শিশু কুমার সেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। গান্ধীবাদী আদর্শে তিনি অনুপ্রাণিত হয়ে সমাজ কল্যাণমূলক কাজে অংশ নেন তিনি। মানব সেবা ও সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁর জন্যে তিনি আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে আছেন। চলে আসি ১৯৮১ সালে। আজকের দিনে প্রয়াত হন বিশিষ্ট ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়। বিজ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্রে

হ্যাঁ একদমই, মানে কোনো চাপ নেই, আমরা চাপ নেব না, যদিও বড় হতে হতে চাপ নিতেই হয়। এই সব কিছু নিয়ে কথায় আসবো, কিন্তু তার আগে আজকের দিনে, মানে আজকে যে আমরা বসে আছি, আজকে আমরা কথা বলছি, আজকের দিনে কিন্তু ইতিহাসের পাতায় অনেক কিছু ঘটে গেছে। হ্যাঁ, তাহলে এই 12ই অক্টোবর ইতিহাসের পাতায় ঠিক কী কী ঘটেছে

তাঁর বিশেষ আবেদন রয়েছে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার কাজ তাকে স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছিল। এরপর চলে আসি 1986 সালে, আজকের দিনে প্রয়াত হন চিকিৎসক ডক্টর বিজয় কুমার বসু। ভারতে অকিউপাঙ্কচার যে চিকিৎসা পদ্ধতির প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেন। চিকিৎসার বিকল্প পদ্ধতি হিসেবে অকিউপাঙ্কচার পরিচিত করে তুলতে তাঁর বিশেষ অবদান ছিল। ভারতের চিকিৎসা জগতে তিনি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবেন।

হ্যাঁ, এবার তাহলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি বললাম, তোমাদেরকে একদম শুরুর দিকে আমি নিয়ে চলে যাব, একদম ছোটোবেলায় তোমাদেরকে আমি নিয়ে চলে যাব। আর সেখানে তোমাদেরকে একদম ছোটোবেলার কথাই যদি বলি, তোমরা যদি একটু ভেবে দেখো তাহলে তোমাদের কি ছোটোবেলার পুজোর কথা তোমাদের মনে আছে? তো মানে হ্যাঁ, মানে সেই পুজোর সময় যে পুজো আসছে এই খবরটা কিন্তু আমাদের ক্যালেন্ডার দেখে বুঝতে হতো না, কারণ বাড়ির পরিবেশ দেখলেই বোঝা যেত বিষয়টা। বাড়িতে বাবা মায়ের কথাবার্তা একটু বদলে যাচ্ছে, বাজারে গেলে নতুন জামাকাপড়ের দোকানের সামনে দাঁড়ানো হচ্ছে, আর পাড়ার বন্ধুরা স্কুলে এসে একে অপরকে জিজ্ঞেস করছে, এই কিরে তোর কটা জামা হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা আলাদাই উত্তেজনা ছিল। হ্যাঁ, মানে যার জামা কেনা হয়ে গেছে সে এমন একটা ভাব করত যেন পুজোর অর্ধেক প্রস্তুতি তার শেষ। হ্যাঁ, আর উল্টো দিকে যার জামা কেনা হয়নি সে মনে মনে ভাবত, এ বছরেও কি আমাকে সেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে? মানে আমাদের এই যে ছোটোবেলার নতুন জামা মানে কিন্তু শুধু একটা জামা কাপড় ছিল না, নতুন জামা মানে ছিল পুজো এসে গেছে, ছুটি এসে গেছে, ঠাকুর দেখতে যাওয়া হবে, বন্ধুদের সঙ্গে দেখা হবে, আর সব থেকে বড় কথা এটাই যে পাড়ার সবাইকে নতুন জামাটা পরে দেখানো যাবে। মানে কেউ হয়তো একটা নতুন শার্ট কিনেছে, কেউ একটা নতুন জিন্স কিনেছে, কেউ হয়তো নতুন ফ্রক কিনেছে, আবার কেউ একেবারে একটা নতুন জুতো কিনেছে, আর মানে বাড়ি ফিরে সেই জামাটা আলমারিতে তুলে রাখা এমনভাবে রাখতো যে বাড়ির সব থেকে মূল্যবান সম্পদ কিন্তু সেই বিষয়টাই। হ্যাঁ, মানে সেই জামাটা বা সেই জুতোটা, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বাড়ির একটা সম্পদ। আর বারবার করে সেই জামাটা বার করে একটু পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা, বা আবার যদি আমরা নতুন জুতো, সেই জুতোটা পরে একটু হেঁটে দেখে নেওয়া, এই মানে ঠিকঠাক হাঁটতে পারছি তো? মা তখন স্বাভাবিকভাবেই মা আমাদেরকে বলতেন যে, এ এখন পরে কি হবে, পুজোর দিন পড়বি, এখন তো অনেক বাকি। আর আমরা তখন মনে মনে ভাবছি, আরে পুজোর দিন আসতে আর কত দেরি, উফ ক্যালেন্ডারের দিনগুলো মানে আস্তে আস্তে উল্টাচ্ছে, তাড়াতাড়ি করে পুজোর দিনটা যে কেন আসছে না। সত্যি ছোটোবেলার পুজোর আগের এই যে সময়টা পৃথিবীর সবচেয়ে ধীর গতির সময় ছিল, মানে এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা তোমরা কিন্তু জানাতে পারো, যে এই যে পুজোর সময় তোমরা ছোটোবেলায় কি জামা কাপড়ের জন্য ঠিক এতটাই অপেক্ষা করতে, নাকি তোমরা অপেক্ষা করতে না? মানে আমি জানি মোটামুটি সবাই অপেক্ষা করতো, হ্যাঁ খুব কম লোক আছে যারা অপেক্ষা করতেন। তোমরা যদি অপেক্ষা করতে যে পুজোতে নতুন জামা কাপড় পরবো, আর এই যে কাউন্ট রাখা বা গুনে রাখা যে আমার পাঁচটা জামা হয়েছে, চারটে প্যান্ট হয়েছে, দুটো জুতো হয়েছে, তার সঙ্গে একটা ম্যাচিং ঘড়ি, একটা ব্যাগ কিনতে হবে, এই সব কিছুর কাউন্ট যদি তোমরা ছোটোবেলা থেকে রাখতে, তাহলে আমাদের যে ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে আজকের একটা পোস্টার রয়েছে, সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করো যে তোমরা কি এতটাই এক্সাইটেড বড় হয়ে যাওয়ার পরেও আছো, তোমরা কি এখনও জামা কাপড়ের জন্য ঠিক এতটাই এক্সাইটেড, নাকি তোমাদের এক্সাইটমেন্টটা একটু বদলে গেছে? সেই ছোটোবেলায় যখনই আমরা জামা কাপড় কিনতে যেতাম বা জামা কাপড় কেনার কথা উঠতো, তখন আমাদের সবার মনে যে ভাবটা আসতো সেটা কিন্তু গানে গানে অনুপ ঘোষাল অনেক আগে বলে গেছেন আমাদের খুব প্রিয় একটা ছবিতে। ছবির নামটা বলে দিলে তোমরা গানটা ধরে নেবে, ছবির নামটা অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ আমি জানি

সেই আইকনিক হীরক রাজার দেশে আমরা সবাই দেখেছি, এবং সেই ছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে এই কালজয়ী গান তোমাদের সবার জন্য আমি শোনালাম, এবং মানে স্বাভাবিকভাবেই আমাদের সবার মনে এই আনন্দটা আসতো যে চারিদিকে খুবই আনন্দ, সবাই আনন্দে রয়েছে, সবাই কেনাকাটা করছে, সবাই নতুন নতুন জিনিস ভাবছে, সবাই ভাবছে আচ্ছা এবারে নতুন কি স্টাইল করা যায়। এর মধ্যে একটা খুব বিশেষ জিনিস আছে, মানে তোমরা একটু ভেবে দেখো যে আমরা ছোটোবেলায় জামাকাপড়ের জন্য কীভাবে বায়না করতাম। হ্যাঁ, মানে প্রথমে খুব শান্তভাবে কিন্তু আমরা বাড়ির বাবা মাকে গিয়ে এটাই বলতাম যে মা ও মা পুজোয় এরা জামা কিনে দেবে তো, মা বা বাবা স্বাভাবিকভাবেই বলতো হ্যাঁ কেন দেব না, ব্যাস আমরা কিন্তু খুশি। কিন্তু সেই খুশি বড়জোর 5 থেকে 7 মিনিটের জন্য স্থায়ী হতো, হ্যাঁ, কারণ তারপরে আবার এটাই প্রশ্ন আসতো যে ও মা কবে কিনবে, মা বলতেন যে কয়েকদিন পর, দাঁড়া পুজোর তো অনেক দেরি আছে। তারপরে পরের দিন চলে আসতো, পরের দিনে আবার ও মা কবে যাবে, আবার পরের দিন মা ওকে আবার ও মা এবার তো চলো পুজো তো এসে গেল, আর শেষ পর্যন্ত মা হয়তো এটাই বলতেন যে একবার বলেছি তো কিনে দেব, এত তাড়া কিসের, হ্যাঁ। কিন্তু আমাদের কাছে এই তাড়াটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বড়রা কিন্তু বুঝতেন না, বা হয়তো বুঝতেন দেখাতেন না। আমাদের মতো আজ জামা না কিনলে পুজোটা বুঝি পিছিয়ে যাবে, আর কিছু বাচ্চা তো মানে আরও এক ধাপ এগিয়ে থাকতো, মানে তারা শুধু জামা চাইতো না, মানে আগে থেকে তারা জামার ডিজাইনও কিন্তু ঠিক করে ফেলতো, মানে কেউ বলতো যে আমাদের এই দোকানেরই জামাটা চাই, আবার কেউ বলতো যে আমার না ওই বন্ধু

মধুর মতো একটা জামা চাই। হ্যাঁ, ও এই জামাটা কিনেছে, মা জামাটা যা সুন্দর দেখতে লাগছে না, আমি পরলে না আমাকে খুব ভালো লাগে, আমাকে ওই জামাটাই একটু কিনে দাও। আর কেউ দোকানের বাইরে কোনো মডেলের গায়ে একটা জামা দেখে বাড়িতে এসে ঘোষণা করে দিত যে আমি ঠিক ওই রকমই জামা পরবো। হ্যাঁ, এদিকে বাবা মা ভাবছেন যে দোকানে গিয়ে যদি সেই জামাটা না পাওয়া যায় তখন কি হবে, কারণ বাচ্চার পছন্দ বলে কথা, বাড়িতে বসে যে জামাটা খুব ভালো লাগছে দোকানে গিয়ে সেটাই যদি একটু অন্যরকম হয় তাহলে আর রক্ষে নেই, মানে না এটা ভালো লাগছে না, না এটা রং পছন্দ হচ্ছে না, এটা ডিজাইনটা ভালো নয়, আর একটা আর একটা দোকান দেখি না চলো না। আর বাবা মা তখন ঘড়ির দিকে তাকিয়ে ভাবছেন যে আজ কি শুধু জামা কিনতেই কলকাতা ঘোরা হবে নাকি। তারপর আসে সেই বিখ্যাত সংলাপ, তোমার যা পছন্দ সেটাই নাও কিন্তু তাড়াতাড়ি করো। এই তাড়াতাড়ি করো এই কথাটা কিন্তু ছোটবেলায় আমাদের কানে ঢুকতো না, কারণ আমরা তখন একটা জামা ধরে পরীক্ষা করছি, তখন জামা কিন্তু কিনছি না, তখন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সেই জামাটার ইন্টারভিউ নিচ্ছি আমরা, আর জামাটা যদি পছন্দ হয়ে গেল তাহলে সমস্যা নেই। তারপর আসে দর কষাকষি, বাজেট আর বাবা মায়ের সেই রহস্যময়ী একটা হিসেব। আমরা একটা দাম জামা দেখিয়ে বলছি যে এটাই নেবো, হ্যাঁ কারণ দেখো তখন তো আর আমরা দাম টাম কিছু বুঝি না, তখন আমাদের জামাটা বা প্যান্টটা বা জুতোটা পছন্দ হয়েছে, দাম কি সেটা বাবা মা বুঝবে, আমাদের কি। আর তখন ধরো আমরা একটা জামা দেখলাম, দেখে বললাম এটা না খুব পছন্দ, আর বাবা মা কোনো কারণে হয়তো ট্যাগটা দেখলো, দেখে বললো আচ্ছা শোন না এই পাশেরটাও কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ আর আমরা আমরা কি কথা শুনবো, না একদমই না, আমরা তখন না মানে ওটাই চাই, এইটাই আমাদের চাই। আর এই কথোপকথন চলতে চলতে কখনো জামাটা কেনা হতো, আবার কখনো হয়তো জামাটা পছন্দ হয়েও অন্য কোনো জামা পছন্দ করতে হতো, আর অনেক সময় সেটার জন্য হয়তো আমরা মুখ ফুলিয়ে বাড়ি চলে আসতাম। মজার ব্যাপারটা এটাই কি বলতো, মজার ব্যাপারটা এটাই যে আজকে এত বছর পর সেই জামাটার দাম কত ছিল সেটা হয়তো আমাদের মনে নেই, কিন্তু সেই জামাটা কিনতে গিয়ে বাবার সঙ্গে কি কথা হয়েছিল বা মা ঠিক কী বলেছিলেন সেটা কিন্তু অনেকেরই মনে আছে। সেই সময় হয়তো মনে হয়েছিল বাবা মা অকারণে বারণ করছেন, একটা জামা চেয়েছি একটা প্যান্ট চেয়েছি দিয়ে দিতে পারে না, কিন্তু আজকে বড় হয়ে আমরা বুঝতে শিখেছি যে ওই বারণের পিছনে একটা হিসেব ছিল, একটা দায়িত্ব ছিল, আর আমাদের মুখে হাসি ফোটানোর জন্য একটা চেষ্টা ছিল। আমরা শুধু একটা জামা চাইতাম আর বাবা মা চেষ্টা করতেন আমাদের সেই পছন্দটাকে বাস্তব করে তুলতে। সেই ছোটবেলার পুজোর শপিং আসলে শুধু কেনাকাটা ছিল বলে তো আমার মনে হয় না, সেটা ছিল বাবা মায়ের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আমরা বড় হয়ে যাই, জামাকাপড়গুলো ছোট হয়ে যায়, আমরা অনেক সময় জামাকাপড়গুলো পরিও না, অনেক সময় আমরা জামাকাপড়গুলো কাউকে দিয়ে দিই, অনেক সময় ছিঁড়ে যায়, অন্য কাজে ব্যবহার হয়ে যায়, আমাদের মনে থাকে না জামাটার দাম কত ছিল। আমাদের যেটা মনে থাকে সেই স্মৃতিটা, আমাদের মনে থাকে এই প্রথম জামাটা আমরা ঠিক কোথায় গিয়ে কিনেছিলাম। মানে তোমাদেরকে যদি আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার জীবনে প্রথমবার আমি যখন একটা মলে যাই এবং সেখানে গিয়ে আমি প্রথম বায়না করি একটা প্যান্ট কেনার জন্যে, সেই প্যান্টটা ছিল একটু ঢোলা ঢালা একটা প্যান্ট এবং সেখানে অনেকগুলো পকেট ছিল, ঠিক আছে, সেই প্যান্টটা আমি অবশ্যই পাই, কারণ ওই যে বাবা মা শখ মেটানোর চেষ্টা সব সময় করে থাকেন। আমার কাছে সেই সময়ে সেই যে প্যান্টটা যে কত বড় একটা সম্পদ ছিল সেটা তখন বুঝিনি, আজকে সেই প্যান্টটা আমার কাছে নেই, আমি সত্যি জানিও না সেই প্যান্টটা কোথায় রয়েছে, কিন্তু আমার সঙ্গে রয়ে গেছে সেই স্মৃতিটা, বাবা মার সঙ্গে সেই মলে যাওয়া, বাবা মায়ের সঙ্গে সেই প্যান্টটা কেনা, বাবা মায়ের সঙ্গে প্রথমবার মেনু দেখে একটা নতুন জিনিস অর্ডার করা, যেটা প্রথমবার দেখেছিলাম মনে হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ লেখা রয়েছে, এটা নতুন কিছু হবে, যখন আসলো তখন দেখলাম ও মা এটা তো আলু ভাজা, যাই হোক।

মানে এটা আমার সেই স্মৃতি যেটা হয়তো জামা প্যান্টটা ছোট হয়ে গেছে, জামা প্যান্টটা আমি জানিও না কোথায় আছে, স্মৃতিটা আমাদের সঙ্গে রয়ে গেছে। এরপরেই আসবো যে এই যে বাজার থেকে শপিং মলের যে পুজোর ভিড়, ভিড়ে গিয়ে যে কেনাকাটা করা, এই ছোটোবেলা থেকেই আমাদের যে এই ছোট ছোট স্মৃতি মনে থেকে যায়। তোমাদের সবাইয়ের জন্য একটা খুব মিষ্টি গান, বাচ্চাদের গান, ছোটদের গান, শ্রেয়ান ভট্টাচার্যর কণ্ঠে আমি সিনেমা থেকে এই গানটা শুনিয়ে তোমাদেরকে ফিরে এসে আরও অনেক গল্প বলছি। তোমাদের সঙ্গে আমি, তোমাদের যুবাণীর বন্ধু কিংশুক।

হ্যাঁ, তাহলে একদম এই বেসিক কেনাকাটা তো হলো। এরপরে যেটা ছোটোবেলায় আমার মনে হয় যেটা আমি বড় হওয়ার পর সবচেয়ে বেশি মিস করি, সেটা হচ্ছে জামাকাপড় পাওয়া। মানে এখনও তো আমরা অনেক গিফট পাই, কিন্তু হয়তো জামা কাপড়টা সেরকমভাবে পাই না। কেন বলছি এই কথাটা, তার কারণ হচ্ছে এই যে একদম শুরুতেই তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা যদি একটু ভেবে দেখো, সেটা হচ্ছে যে আমরা একটা জামা কাপড়ের কাউন্ট রাখতাম, ঠিক আছে, যে আমার চারটে জামা, পাঁচটা প্যান্ট, তিনটে জুতো, দুটো ঘড়ি, এরম একটা বিষয়। ও হ্যাঁ, চশমাটাও বাদ গেলে চলবে না। এইবার এই হিসেবের মধ্যে কিন্তু অনেক সময় আমরা যে গিফটগুলো পাবো সেই হিসেবটাও থাকতো, কারণ আমাদের আত্মীয় স্বজনরা তখন সবাই আমাদেরকে একটা জামা বা একটা প্যান্ট বা জামা প্যান্টের সেট বা জুতো ঘড়ি এই সবই গিফট।

করতেন, ঠিক আছে। আমরা যখন বড় হয়ে যাই আস্তে আস্তে কিন্তু আমাদের গিফটগুলো পাল্টে যায়, আমাদের ওই কাউন্টটা কিন্তু আস্তে আস্তে থাকে না। মানে বিষয়টা এরকম হয়, অনেক সময় একটু ভেবে দেখো, ছোটোবেলায় কেউ ধরো আমাদেরকে একটা জামা গিফট করেছেন, হ্যাঁ, মানে ওই কাউন্টের মধ্যেই আমরা তো কাউন্ট করে রাখি যে আমার বাবা মা দুটো আমাকে দিয়েছে, আচ্ছা আমি আমার মেজো মামার থেকে একটা পাবো, আমার কাকুর থেকে একটা পাবো, আচ্ছা আমার বরদাদা একটা দিতে পারে, আচ্ছা আমার যদি কাকিমাও আর একটা দিয়ে দেয় তাহলে এই হিসেবটা এরকম হবে, আচ্ছা তার মানে একটা আমার কম হচ্ছে না, একটা দিন কম হচ্ছে, তখন আমরা গিয়ে বাবা মাকে আবার ধরতাম, ও মা আর একটা দাও না, আর একটা কিনে দাও না। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন এই হিসেবটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যায়, জামা কাপড় থেকে অনেক সময় আমাদের নিজেদের কারণেই। কারণ কিছুদিন আগেই আমার নিজের দাদা, আমার দাদা হঠাৎ করে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলে দিয়েছিল, যেটা আমি পরে বুঝতে পারলাম যে কথাটা কেন বলেছে। আমি কিছু একটা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে আমার দাদা আমাকে বললো যে তুই তো সেই ছোটোবেলার মতো আর বায়নাই করিস না, কত বড় হয়ে গেছিস। এই যে বড় হয়ে যাওয়া, এই যে মানুষের কাছে আমি কিছু চাইবো, এই যে লজ্জা লাগা যে আচ্ছা আমি যদি চাই সে কি কেউ কিছু ভাববে, এইটাই কোথাও গিয়ে আমাদেরকে মানুষ হিসেবে পাল্টে দেয়, এইটাই কোথাও গিয়ে আমাদেরকে দেখিয়ে দেয় যে এই যে হিসেবটা আমরা ছোটোবেলায় করতাম না যে সাতটা আটটা নটা জামা, সেটা কোথাও গিয়ে হয়ে যায় অনলাইন ট্রানজ্যাকশন, কোথাও গিয়ে হাতে কিছু ক্যাশ টাকা দিয়ে কিছু কিনে নিস, বা শোন না একটু খাবার খাওয়ার টাকা দিলাম, হ্যাঁ এই পুজোতে ঘোরার টাকা দিলাম, এই যে পরিবর্তনটা সেটা অনেক সময় হয়তো আমাদের অজান্তেই হয়ে যায়, আমরা অনেক সময় রিয়েলাইজই করি না এই পরিবর্তনটা। অনেক সময় ছোটোবেলায় যে জামা কাপড়গুলো আমরা পেতাম সেটা হয়তো আমাদের পছন্দ হতো না, সেটা হয়তো একটু বড় হতো, আমরা অভিমান করতাম, কিছু করার ছিল না, কারণ আমরা বলতে পারবো না যে না আমাদের পছন্দ হয়নি, কারণ বাবা মা বকবে, বলতে তো পারবো না যে না কালারটা পছন্দ হয়নি, বা এই জামার স্টাইলটা বা এই প্যান্টের স্টাইলটা আমার পছন্দ হয়নি। তখন যাই হোক না কেন, মুখ ফুলিয়ে হোক বা রাগ করেই হোক, আমরা সেটা পরে ঠিকই নিতাম। আজকে যদি একটু পিছনের দিকে আমরা তাকিয়ে দেখি, সেই যে ভালোবাসাটা, সেই যে আন্তরিকতাটা আমাদের সবার মধ্যে ছিল, সেটা আমরা যখন আস্তে আস্তে বড় হই সেটা একটু হলেও কমে যায়। আর সেই মন খারাপগুলো বা সেই যে রেগে যাওয়াগুলো যেগুলো আমরা হয়তো প্রকাশ করতাম না, সেই যে সরলতা, সেই যে বাচ্চাদের মতো ব্যবহারটা আমরা বড় হয়ে কোথাও গিয়ে সবাই খুবই মিস করি কিন্তু করতে পারি না। ছোটোবেলায় অনেকেরই, কারণ আমিও যখন ছোটো ছিলাম তখন অনলাইন শপিংয়ের চল এতটা ছিল না, তখন কিন্তু কেনাকাটা করা মানে দোকানে গিয়ে পরে দেখে কেনাকাটা করা। আজকে আমাদের এই ব্যস্ততার জন্যে যখন আমরা একটু বড় হয়ে যাই তখন আমাদের এই কেনাকাটাটা কিন্তু শিফট হয়ে যায় অনলাইনে, প্রচুর অপশান, প্রচুর ব্র্যান্ড, প্রচুর শপিং ওয়েবসাইট যেখান থেকে আমরা অর্ডার করতে পারি। কিন্তু একটু ভেবে দেখলে দেখবে আমরা মিস করি সেই বাবা মায়ের সঙ্গে কেনাকাটা করতে যাওয়া, বা অনেকে একসঙ্গে মিলে কেনাকাটা করতে যাওয়া, সেখানে কেনাকাটা করতে গিয়ে হয়তো কেনাকাটাটা ইম্পর্টেন্ট, অবশ্যই কেনাকাটাটা আমরা করি, কিন্তু কেনাকাটার সঙ্গে তার আশেপাশে আমরা অনেক কিছু করি যেগুলো আমাদের মনে থেকে যায়। হয়তো সেই ছোটোবেলায় গিয়ে কাকুর থেকে আইসক্রিম নিতে গিয়ে আইসক্রিমটা জামায় লেগে যাওয়া, বা হয়তো সেই কোনো দোকানে গিয়ে একটা জামা পছন্দ হয়েছে কিন্তু বাবা মা দেবে না বলেছে, মাটিতে একদম শুয়ে হাত পা ছড়িয়ে কাঁদা, বা সেই ভিড়ের মধ্যে গিয়ে কোথাও একটা আমি দেখতে পেয়েছি ওই জামাটা, ওই দোকানটা খুঁজে বার করতে হবে, সেই যে আনন্দটা সেটা হয়তো আমরা বড় হয়ে কিছুটা মিস করি। বা সেই যে ওই রোল একটা খেয়েছিলাম, যে রোলটা খেয়ে আমার শরীর খারাপ হয়েছিল এবং বাড়ি এসে আমার খুবই চিন্তায় পড়ে গেছিলাম যে পুজোর মধ্যে শরীর খারাপ, ওই দোকান থেকে আমি আর জীবনেও খাবো না, বড় হয়ে হয়তো আমরা সেটা ভুলে যাই। কিন্তু অনেক সময় এইটা মনে থেকে যায় যে ওই দোকান থেকে আর কোনো দিন খাবো না। এই স্মৃতিগুলোই, এই ছোটো ছোটো মুহূর্তগুলোই হয়তো

আস্তে আস্তে পাল্টে যায় যখন আমরা আমাদের ঘরে আমাদের কমফর্ট জোনে বসে একটা ফোনে, একটা স্মার্টফোনে একটা অ্যাপ খুলে একটা সাইজ দেখে অর্ডার করে দিই, বাড়িতে ডেলিভারি হয়ে যায়, পরে দেখি ছোটো বড় হলে সেটা আবার পাল্টানোর জন্যে দোকানে যেতে হয় না, সেটা পাল্টানোর জন্যে একজন এসে নিয়ে চলে যায়, আবার ঠিক সাইজটা দিয়ে যায়। তোমরাও কি এরকম মিস করো সেটা কিন্তু অবশ্যই আমাকে পোস্টারের তলায়, আজকের পোস্টারের তলায় লিখে জানাতে পারো। মানে আমি অনেকটা নস্টালজিক হয়ে যাচ্ছি বিষয়টা, কিন্তু এইটা আমাদের সবার জন্য, এই ছোটোবেলাটা কিন্তু টনিকের মতো ছিল। মানে এই ছোটোবেলাগুলোর ব্যাপারে আমরা যখনই ভাবি তখনই আমরা এই মুখের সাইডে একটু হালকা করে হেসে ফেলি, সেই জন্যে তোমাদের এই হাসিটাকে আরেকটু বজায় রাখার জন্যে খুব মিষ্টি একটা গান টনিক সিনেমা থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে তোমাদের সবাইয়ের জন্য রইল এই গানটা।

হ্যাঁ, একদমই সেই ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু আমাদের সবার কাছে টনিকের মতোই রয়ে যায়। আমার যেটা বিশেষ করে সবাইয়ের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আবেদন বলতে পারো, যে অবশ্যই আমরা বড় হয়ে গেছি, অবশ্যই দিন পাল্টে গেছে, অবশ্যই আমাদের ওয়ার্ড্রপগুলো আজকে ভর্তি, আমরা পুজোর জন্য অপেক্ষা করি না, আমরা সারা বছর ধরে কেনাকাটা করি, আমাদের যখনই যা দরকার হয় আমরা তখনই সেটা পেয়ে যাই, কিন্তু তার মধ্যেও আমরা যদি পুজোর সময় একটু সময় বার করে আমাদের পরিবারের লোকেদের সঙ্গে, আমাদের ভালোবাসার লোকেদের সঙ্গে গিয়ে একটু কেনাকাটা করতে পারি, একটু কিছু মুহূর্ত কাটাতে পারি, আমার মনে হয় সেটা আমাদের স্মৃতিতে থেকে যাবে। সেটা ছাড়াও যদি আমরা কাউকে গিফট করার সময় কোনো গিফট কার্ড বা কুপন বা টাকার জায়গায় যদি কিছু একটা গিফট করি, বা আমরা যদি তাদের থেকে চেনেই নিই বা আমাদের তাদেরকে নিয়ে গিয়েই কিছু কিনে দিই, আমার মনে হয় সেটা শুধু একটা গিফটের থেকে বেশি হয়ে সেটা সেই স্মৃতিতে রেজিস্টার হয়ে যায়, আমাদের স্মৃতিতে থেকে যায় যে ওইটা আমাকে এই লোকটা দিয়েছিল বা এই মহিলাটি আমাকে এটা দিয়েছিলেন এবং সেই দিনকে এই এই ঘটনাগুলো ঘটেছিল। কারণ আলটিমেটলি সেই জিনিসটা থাকে না, যেটা থেকে যায় সেটা হচ্ছে স্মৃতিটা, যেটা থেকে যায় সেটা হচ্ছে সেই মুহূর্তটা, যেটা আমরা পরে বসে ভাবি হয়তো একটু বড় হয়ে যখন প্রচুর কাজের প্রেশার, সেইটাই আমাদের সেই কমিক রিলিফ বা সেইটাই সেই আমাদের স্মৃতির রিলিফ হিসেবে আমাদের সবার কাছে চলে আসে। তাহলে এই যে পুজো এসে গেছে, তোমরা সবাই যারা কেনাকাটা করছো তোমরা অবশ্যই কেনাকাটা করো, অনলাইনে আমি কিনতে বারণ করছি না, কিন্তু না না মানে তোমাদের সময় না থাকলে তোমরা অনলাইনে কিনতেই পারো, কিন্তু যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে একটু সময় বার করে সবার সঙ্গে গিয়ে একটু কেনাকাটা করো, একটু ভিড় ঠেলেই নয় কেনাকাটাটা করলে, একটু নয় একটু মাকে কিছু একটা হঠাৎ করে কিনে এনে সারপ্রাইজ করে দিলে, হয়তো যে বাবা কোনো দিন নিজে কিছু কেনেনি, ছোটোবেলায় আমরা দেখতাম যে আমরা চারটে পাঁচটা ছটা কাউন্ট রাখছি অথচ বাবা সেই অষ্টমী সপ্তমী বা নবমীর দিনে একটাই পাঞ্জাবি পরে কাটিয়ে দিচ্ছিল, আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন হয়তো আমরা গিয়ে রিয়েলাইজ করি যে ছোটোবেলায় আমরা ভাবতে থাকি যে আমি বাবার মতো হব, বড় হয়ে আমরা রিয়েলাইজ করি যে বাবার মতো হওয়াটা ঠিক কতটা কঠিন, আর হয়তো সেই বাবার জায়গা আমরা কোনো দিনও নিতে পারবো না। সেই যে স্মৃতিগুলোকে আমি বলবো তোমরা সবাই রিলিভ করো, সেই স্মৃতিগুলোকে নতুন করে তৈরি করো, এরকম প্রচুর স্মৃতি তৈরি করো যাতে ভবিষ্যতে তোমাদের ভাবনা বা তোমাদের এই খালি সময়ে ভাবার জন্যে অনেক ভালোবাসার সময় থাকবে। কারণ ভালোবাসার মরশুম তো সারা বছরই, এবং এই যে পুজো, এই পুজোর সময় কিন্তু আমরা সবাই ভালোবাসি সবাইকে, আমরা সবাই ভালোবাসি মাকে, আমরা সবাই সবাইকে ভালোবেসে অনেক নতুন নতুন স্মৃতি তৈরি করি। তোমাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম তোমাদের যুবানীর বন্ধু কিংসুক, তোমাদেরকে আজকে টাটা বলবো, তোমরা এরকম নতুন নতুন অনেক ছোটো ছোটো স্মৃতি তৈরি করতে থাকো। আর তোমাদের যদি কোনো কারণে একটুও মন কেমন হয়, কারণ তোমাদেরকে আর কেউ হয়তো নতুন নতুন জিনিস কিনে দেয় না, তাহলে তোমাদের সবাইয়ের জন্য মেঘলা দাশগুপ্তের কণ্ঠে একটা মিষ্টি গান শোনাবো, কারণ মন কেমনগুলোই তো থেকে যায়, জিনিসটা থাকে না, থেকে যায় স্মৃতিগুলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রাগ প্রধান, শিল্পী রাগেশ্রী দাস।

রাগ প্রধান গান শুনলেন রাগেশ্রী দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী প্রীতি বাঘ।

লোকগীতি শুনলেন প্রীতি বাগের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। রসধারা একটু পরেই।

0: Police informed that subject to the prevailing situation, traffic diversions may be enforced at some major junctions and stretches of Delhi. The affected stretches include Minto Road, roundabout of Mandi House, Guru Nanak Chowk, Lodhi Road flyover and others. The Delhi Metro Rail Corporation, DMRC, informed that the entry and exit at six metro stations will remain closed till 4 p.m. today in New Delhi due to security reasons. These stations are Patel Chowk, Janpath, Rajiv Chowk, Mandi House, Central Secretariat and Barakamba Road. DMRC said that interchange facility will remain available at all the concerned metro stations. Prime Minister Narendra Modi has extended greetings on the occasion of the second day of Navratri today. In a social media post, Mr. Modi said that the second day of Navratri is dedicated to the worship of goddess Brahmacharini, the symbol of penance, sacrifice and resolve. The Prime Minister wished that goddess Brahmacharini bless everyone with courage and self-control. Defence Minister Rajnath Singh has paid tributes to socialist thinker and freedom fighter Dr. Ram Manohar Lohia on his death anniversary today. In a social media post, Mr. Singh said that the life of Dr. Ram Manohar Lohia serves as an inspiration for the struggle for political integrity, social justice and the rights of the deprived. Heavy rainfall hit parts of New Delhi this morning. According to Indian Meteorological Department, IMD, thunderstorms and lightning conditions will continue over the national capital till tomorrow. Weather agency also predicted thunderstorms accompanied by lightning and gusty winds over Haryana, Chandigarh, Punjab, Himachal Pradesh and Chhattisgarh today. The International Organization for Migration, IOM, has said that 139 people, including 15 children, have died after an overcrowded boat carrying 305 migrants capsized near Guher, north of Obok off the coast of Djibouti in East Africa. IOM reported that the vessel sank very close to the shore shortly after departing on Thursday night. 84 people remain missing as search and rescue operations continue and the agency warns the death toll could rise. More than 80 survivors, all Ethiopian nationals, were rescued. Local authorities moved them to the IOM Rescue Center in Obok, where they are receiving psychological support and medical care. In cricket, India defeated the West Indies by 14 runs in the third T20 International in Indore last night. Chasing 224 runs for victory, the West Indies managed to score 209 for 7 in their stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছে সুদীপ বসু। রাজ্য সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশের বেশ কিছু যোগ্য প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পাশাপাশি উৎসবের মরশুমের আগে তিনি মহিলাদের জন্য নতুন পিঙ্ক মোবাইল ভ্যান ও মোটর সাইকেলের সূচনা করবেন বলে জানা গেছে। কর্মরত ট্রাফিক পুলিশের জন্য বডি ক্যামেরাও তুলে দেবেন তিনি। রাজ্য উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে এবছর উল্লেখযোগ্য সাফল্য এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিতে ভর্তির হার 75% বেশি বেড়েছে। এবার 27,599 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। এর পাশাপাশি স্নাতক স্তরের কলেজে ভর্তির হার প্রায় 50% বেড়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবছর স্বচ্ছ কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলেছে। এই সাফল্য রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য স্বচ্ছ মেধাভিত্তিক উচ্চশিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি। রাজ্য সরকার বীরভূমের প্রান্তিকে তৈরি বিশ্ববাংলা শিল্পী হাটের নাম পরিবর্তন করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ MSME এবং বস্ত্র দপ্তরের অধীনে থাকা এই হাটের নতুন নাম পশ্চিমবঙ্গ শিল্পী হাট দেওয়া হয়েছে। হাটের নামাঙ্কিত নীল সাদা পুরনো সাইনবোর্ডটিও সরিয়ে দেওয়া হয়েছে। হস্তশিল্পের প্রসারে আগামী মার্চ মাসের মধ্যে এখানে রাজ্যস্তরের 6টি হস্তশিল্প মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2014 সালে সোনাঝুরি কঙ্কালীতলার রাস্তার ধারে 4 একর জমির উপর এই হাটটির উদ্বোধন করেন।

0: এখানে 130 জন হস্তশিল্পী তাদের সামগ্রী বিক্রি করতে পারেন। বিজেপি পুরভোটে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের পুর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একথা জানান। তিনি বলেন, এই লক্ষ্যে বিজেপি সদর কার্যালয় মুরলীধর সেন লেনে একটি ড্রপ বক্স রাখা থাকবে।
1: এটা শুধুমাত্র একটি রাজনৈতিক নির্বাচন নয় বা এবার রাজনৈতিক নির্বাচন হবে না, এটি কলকাতার ভবিষ্যৎ, নাগরিক পরিষেবার মান এবং শহরের উন্নয়নের দিশা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সুযোগ কলকাতাবাসীর সামনে। এবং এই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছবে, তাদের সমস্যাগুলি বুঝবে। আমরা যুব সমাজকেও এর সাথে যুক্ত করব। তারা শুধু স্পেক্টেটর হয়ে থাকবেন না বা শুধু ভোটার হয়ে থাকবেন, যাতে তারা কিছু এতে অংশগ্রহণ করতে পারে, তারা কন্ট্রিবিউট করতে পারে।
0: পুরভোটের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেসও। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হতে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে। গতকাল বিধানভবনে এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আগামী 16 অক্টোবরের মধ্যে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন জানাতে হবে। আবেদনকারীর যাবতীয় তথ্য খতিয়ে দেখে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে তিনি জানান। ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে 2টি থানায় তলব করেছে পুলিশ। বিকাশ রঞ্জনের বিরুদ্ধে গড়ফা এবং কসবা থানায় মামলা রুজু হয়েছে বলে খবর। আগামীকাল তাকে গড়ফা এবং 14 তারিখ কসবা থানায় হাজিরা দিতে বলা হয়েছে। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হোর্ডিং সরানো নিয়ে গোলমালের ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে ফের নোটিশ দিয়েছে পুলিশ। আজ শেক্সপিয়ার সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে তাকে। 14 অক্টোবর বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 3 দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। তবে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি জেলাগুলো যেটা বৃষ্টিপাত সম্ভাবনার কথা বলা হলো।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনার বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের আইএসএল অভিযান শুরু করছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে তারা। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। স্থানীয় সংবাদ শেষ হলো এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শরৎ। প্রথমে মিয়া কিটোরি এবং পরে চারু কেশিরাকে, শিল্পী সোহম চট্টোপাধ্যায়। মিয়া কিটোরির আগে শরতের সঙ্গে তবলায় সহযোগিতা করেছেন অরুণাংশু ভট্টাচার্য এবং চারুকেশিরাকে শরতের সঙ্গে তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার। প্রথমে মিয়া কিটোরির আগে শরৎ।

শুনলেন শরৎ, প্রথমে মিয়াকে চোরির আগে এবং পরে চারুকেশির আগে। শিল্পী সোহম চট্টোপাধ্যায়। মিয়াকে চোরির আগে শরতের সাথে তবলায় সহযোগিতা করেছেন অরুণাংশু ভট্টাচার্য এবং চারুকেশির আগে তবলায় সহযোগিতা করেছেন ইমন সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন খেয়াল, শিল্পী মারুতি মহতা, রাগ মধুবন্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়।

সুরেলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎবাদন, শিল্পী সোহম চট্টোপাধ্যায়, রাগ বাগেশ্রী।

শোনলেন শরৎবাদন, শিল্পী সোহম চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন খবর।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে প্রথমে শুনুন রিচা শর্মার কণ্ঠে জুবেইদা ছায়াছবির গান, শিল্পী রিচা শর্মা।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি জুবেইদা ছায়াছবির থেকেই, দ্বৈতকণ্ঠে গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি ও সুখবিন্দর সিং। ছায়াছবি জুবেইদা।

0: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। গুয়াহাটিতে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে ইরাকের ক্লাব আল শোরতার বিরুদ্ধে। কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ গুজরাটে ব্রিক্স ঐতিহ্যবাহী দেশীয় ক্রীড়া প্রদর্শনী গেমস 2026 এর উদ্বোধন করেছেন। আসি বিস্তারিত খবরে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। এই মৌসুমে দুই দল তৃতীয়বার মুখোমুখি হল। শিল্ডে গ্রুপ পর্বের ম্যাচে এক এক ড্র হয়। সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়েছিল। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল ইরাকের ক্লাব আল শোরতার এসসিবির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:15। আম্মানে গ্রুপ ডিতে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল জর্ডানের আল হুসেন ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল। ইস্টবেঙ্গল 27 অক্টোবর ওমানের আল সিব স্টেডিয়ামে আল সিবের মুখোমুখি হবে। 3 নভেম্বর ফের ঘরের মাঠে আল সিবের বিরুদ্ধে খেলবে। 24 নভেম্বর ঘরের মাঠে আল হুসেনের বিরুদ্ধে খেলবে তারা। ইস্টবেঙ্গল গ্রুপ পর্বের শেষ ম্যাচে 8ই ডিসেম্বর বাগদাদে আল শোরতার মোকাবেলা করবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত 0-8 গোলে রাশিয়ার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে রাশিয়া 5-0 গোলে এগিয়েছিল। 2 ম্যাচের সিরিজে প্রথম খেলায় রাশিয়া 4-0 গোলে জয়ী হয়েছিল। 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ দ্বিতীয় দিনে দিল্লির বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে। তারা এখন দিল্লির তুলনায় 64 রানে এগিয়ে। কল্যাণীতে আজ দ্বিতীয় দিনের শেষে বাংলা 3 উইকেটে 304 রান করে। সুদীপ খরামি 122 ও অভিষেক পোরেল 114 রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটের জুটিতে তারা এ পর্যন্ত 199 রান যোগ করেছেন। অভিমন্যু ঈশ্বরন 34, অঙ্কুর পাল 17, সুদীপ চ্যাটার্জি 2 রানে আউট হন। উল্লেখ্য, দিল্লি গতকাল প্রথম ইনিংসে করেছিল 240 রান। অনূর্ধ্ব 19 বিনু মাকার ট্রফি ক্রিকেটে বাংলার ছেলেরা আজ গোয়াকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে গোয়া 8 উইকেটে 254 রান করে। গোয়ার অর্থব কুমার গুপ্তা 78 রান করেছেন ও মিহির কোদালকার 48 রানে অপরাজিত থাকেন। বাংলার ঋদ্ধি নাগ চৌধুরী অনিশ রাঠি 3টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলা 3 উইকেট হারিয়ে 46 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সুধাংশু পাণ্ডে 101 রানে অপরাজিত থাকেন। আত্মজ মণ্ডল করেন 95 রান। চিরুগুপ্তি ভেঙ্কট, সমীক কামাত ও আরাধ্য গোয়েল 1টি করে উইকেট নেন। প্রতিযোগিতায় বাংলা পরবর্তী ম্যাচ 14 তারিখ বুধবার জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলবে। মহিলাদের অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় দিল্লি আজ বাংলাকে 11 রানে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদের এনএফসি গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে দিল্লি 4 উইকেট 186 রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলা 8 উইকেট হারিয়ে 175 রান করতে সক্ষম হয়। এর ফলে বাংলা গ্রুপ সিতে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল। আবুধাবিতে একমাত্র টেস্টে চতুর্থ দিনে আজ বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান জয়ের জন্য 479 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দিনের শেষে 3 উইকেটে 132 রান করেছে। এ পর্যন্ত খেলা সংক্ষিপ্ত স্কোর, বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 ডিক্লেয়ার, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132 রান। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ গুজরাটের আহমেদাবাদে বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে ব্রিক্স ঐতিহ্যবাহী দেশীয় ক্রীড়া প্রদর্শনী গেমস 2026 এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ডক্টর মান্ডভিয়া বলেন, ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলা একদিকে যেমন সাংস্কৃতিক পরিচিতি রক্ষা করে, তেমনি আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগের পরিসরও উন্মোচন করে।
1: मुझे भी खुशी है, भारत ने ही ब्रिक्स कंट्री के बीच में ट्रेडिशनल गेम्स को आगे बढ़ाने के लिए प्रस्ताव रखा था। ये प्रस्ताव को स्वीकार करा गया और भारत ने ही अपनी ही प्रेसिडेंसी के इयर्स के दरमियान ही ट्रेडिशनल डेमोन्स्ट्रेशन गेम्स का अहमदाबाद वीर सावरकर स्टेडियम में आयोजित करके हमारी ब्रिक्स कंट्री के बीच में साझेदारी को महत्व दिया है, आगे बढ़ाया।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাপানে সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে 3 বাহিনীর পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা জানিয়েছেন। ক্রীড়াবিদদের উদ্দেশ্যে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী তাদের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও দলীয় সংহতির প্রশংসা করেন।
2: एक मेडल के पीछे बहुत सारी कहानियां होती हैं, बहुत सारे संघर्ष भी होते हैं, कितनी कठिनाइयों का आपको सामना करना पड़ता है, फिर भी आपका हौसला, आपका जज्बा बराबर बुलंद रहता है। आपके पूरे संघर्ष के पीछे आपके कोच की भी बहुत महत्वपूर्ण भूमिका है, आपके सपोर्ट स्टाफ, आपके फिजियो और जो न्यूट्रिशनिस्ट हैं और परिवार, सभी का योगदान है।
0: खेला खबर शेष हलो, एरपर खबर रात 10টায়।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু করছি নানা রঙের গান। নানা রঙের গান অনুষ্ঠানে আজ প্রথমেই শুনুন আধুনিক গান। প্রথম গানটি শুভমিতার কণ্ঠে।

শুভমিতার কণ্ঠে শুনলেন আধুনিক গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। পরের গানটি গেয়েছেন রূপঙ্কর।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। পরের গানটির শিল্পী জয়তী চক্রবর্তী।

গানটি শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে পরের গানটির শিল্পী আশা ভোসলে।

নানা রঙের গান অনুষ্ঠানে এবারে শুনুন একটি বাংলা ব্যান্ডের গান পরিবেশনায়, কায়া।

রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হলো আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন অর্থনৈতিক সহযোগিতা দুদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্য বা MRP 30% সীমাবদ্ধ রাখার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 6 রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দিওয়ানি বিধি UCC কার্যকর করার প্রস্তুতি দ্রুত এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন 2 মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে আজ ভারত ব্রিটেন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির 16তম বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। শ্রী গোয়েল তাঁর বক্তৃতায় ধারাবাহিক সমন্বয় সহযোগিতা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এর ফলে দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে। দুই দেশের বাণিজ্যে বাধা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভারত ব্রিটেন সামগ্রিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির কার্যকরী ব্যবহারের উপর জোর দেন তিনি।
1: We can create greater corridors of cooperation in fintech, insurance, cross-border payments, transition finance, trade finance. We should really be looking at both these centers becoming one connected pathway towards greater progress and prosperity. And finally, healthcare and consumer sectors, whether it is generic pharma on the Indian side or branded pharmaceutical innovative products on the UK side, our diagnostics, food processing and consumer goods. India's affordability and Britain's discovery together can become a force multiplier.
0: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার হিমাচল প্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নিরন্তর সাহায্য করে চলেছে। লাহুল স্পিতি আদিবাসী জেলার কেলংয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR দেশের প্রথম হাই অল্টিটিউড বিষয়ক স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখানের ভৌগোলিক পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। উঁচু পাহাড়ি অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর কর্মী এবং উপজাতি সম্প্রদায়ের জন্য এই কেন্দ্রটি দীর্ঘমেয়াদী অনেক প্রয়োজনীয় হয়ে উঠবে। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্য বা MRP 30% সীমাবদ্ধ রাখার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে। একই সঙ্গে ওষুধের সামগ্রিক মূল্য নির্ধারণ ব্যবস্থা পর্যালোচনার উপর গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ দুই বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চকে জানান, সমস্ত ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার ঊর্ধ্বসীমা কার্যকর হবে, সরকার তার একটি তালিকা প্রকাশ করবে। বাজারের পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের প্রয়োজন বিবেচনা করে নির্দিষ্ট সময়ে এই তালিকায় নতুন ওষুধ অন্তর্ভুক্ত করা হতে পারে, তবে কম দামের ওষুধগুলি এই তালিকার বাইরে রাখা হবে। উল্লেখ্য, ওষুধের সরবরাহ মূল্য এবং প্যাকেটে ছাপানো সর্বোচ্চ খুচরো মূল্যের মধ্যে বিপুল পার্থক্য নিয়ে শীর্ষ আদালত বারবার প্রশ্ন তোলার পর এই

0: সিদ্ধান্তের কথা জানানো হলো। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবা ও সুবিধার চার্জের হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। এর ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগে সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এই কথা জানান। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবার মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। এছাড়াও মেডিকেল এবং আয়ুষ পেশাতে বিদেশ থেকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের সুবিধার্থে রাজ্য সরকারগুলিকে চিকিৎসা পরিষেবার প্যাকেজের হার প্রকাশ করার কথাও বলা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা প্রদানের বিষয়ক কেন্দ্রীয় সরকার স্বচ্ছ, দায়বদ্ধ এবং রোগীবান্ধব করে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার আজ যন্তর মন্তরকে প্রতিবাদ ও বিক্ষোভের স্থান হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন। এর পরিবর্তে দিল্লির রামলীলা গ্রাউন্ড, বুরারি এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ দেখানো যাবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকদের বিক্ষোভ দেখানোর অধিকার সুনিশ্চিত করতে যন্তর মন্তরের বিকল্প স্থান নির্বাচনের জন্য যে কমিটি গড়েছিল তাদের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং মান্য কার্যবিধি পরে জানানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছয় রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুরকে কেরালার রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকর হবেন তামিলনাড়ুর রাজ্যপাল। ব্রজমোহন রাম উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। ডক্টর সুধা যাদব কর্ণাটকের হবেন রাজ্যপাল। ডক্টর থাল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষি খাতের অগ্রগতির জন্য জেলাভিত্তিক পরিকল্পনা এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ধানধান্য কৃষি যোজনা বিষয়ক এক জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় একথা বলেন। স্থানীয় পর্যায়ের পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে শ্রী চৌহান জানান, প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করেই জেলাশাসকরা এই যোজনার রূপরেখা প্রস্তুত করছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ধানধান্য কৃষি যোজনার আওতায় এমন 100টি জেলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যেখানে কৃষি উৎপাদনশীলতা কম, ফসলের নিবিড়তা কম অথবা প্রাতিষ্ঠানিক ঋণ প্রাপ্তির হার অপর্যাপ্ত। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের খবর শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রস্তুতি দ্রুত এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিশনের কাজ দ্রুত এগোচ্ছে এবং আগামী 2-3 মাসের মধ্যেই রিপোর্ট জমা পড়বে। মুখ্যমন্ত্রী জানান, রিপোর্টে হাতে পেলেই বিধানসভার অধিবেশন ডেকে বিল পাশ করানো হবে। তার দাবি, UCC কার্যকর করা রাজ্য সরকারের অগ্রাধিকার, এরপর ধর্মান্তরণ রোধে পৃথক আইন আনাটিকেও সরকার এগোবে বলে তিনি জানান।
1: হম লোক রেডি হ্যায় কমিশন কা রিপোর্ট আনে কা বাদ তুরন্ত অ্যাসেম্বলি বুলাকে কর দুঙ্গা। বহুত হি কমিটেড হ্যায় UCC কা বাদ তো হম লোক কা কনভার্সন ভি রোকনা পড়েগা। রিলিজন কনভার্সন জো চত কর রহা হ্যায় ও ভি কানুন লাউঙ্গা হম লোক।
0: দুর্গাপূজোর পর পশ্চিমবঙ্গে একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজন পরিকল্পনা নিয়েছে সরকার। অক্টোবরের শুরুতেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ও উরুগুয়ের প্রীতি ম্যাচের পর এবার বিশ্বকাপ ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল FC বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী 25 নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই ম্যাচের আয়োজন করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্যে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে পর্যটন, বিনিয়োগ এবং অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। তার দাবি, সম্প্রতি ব্রাজিল উরুগুয়ে ম্যাচ সফলভাবে আয়োজনের পর এবার আরও বড় আন্তর্জাতিক ফুটবল ইভেন্ট আয়োজনের পথে এগোচ্ছে রাজ্য। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, তাদের গবেষণার ফলে রাজস্ব নীতি ও আর্থিক নীতির তাত্ত্বিক ভিত্তি আরও মজবুত হয়েছে। দুই অর্থনীতিবিদ এমন কিছু মডেল তৈরি করেছেন যেখানে ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কীভাবে ব্যয়, সঞ্চয়

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথমেই শুনুন লাভ ইন সিমলা ছায়াছবির গান, মোহাম্মদ রফি ও সুমন কল্যাণপুরের দ্বৈত কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি ফ্যাশন ছায়াছবি থেকে, দ্বৈতকণ্ঠে গেয়েছেন গীতা দত্ত ও হেমন্ত কুমার।

ফ্যাশন ছায়াছবির গান শুনলেন, গীতা দত্ত ও হেমন্ত কুমারের দ্বৈত কণ্ঠে। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন মান্না দে ও সুমন কল্যাণপুর, ছবির নাম দফা 302।

গানটি শুনলেন দফা 302 ছায়াছবি থেকে, মান্না দে ও সুমন কল্যাণপুরের দ্বৈত কণ্ঠে। পরের গানটি নাগিন ছায়াছবি থেকে, শিল্পী হেমন্ত কুমার।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ধরতী ছায়া ছবি থেকে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়া ছবির গান। পরের গানটি গেয়েছেন দ্বৈতকণ্ঠে লাকি আলী ও সুনিধি চৌহান। ছায়াছবির নাম সুর।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনুন। লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে শুনুন ধরতি ছায়া ছবির এই গানটি।

গানটি শুনলেন ধরতি ছা ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। পরের গানটি লাকি আলী ও সুনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে, ছবির নাম সুর।

গানটি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে সনম রে ছা ছবি থেকে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছা ছবির গান। পরের গানটি কবীর সিং ছা ছবি থেকে, গেয়েছেন অরিজিৎ সিং।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে রকি ওর রানী কি প্রেম কাহানি ছায়াছবি থেকে।

অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হলো আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

মূর্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ অংশত মেঘলা থাকবে, বিকেলের দিকে আকাশ সাধারণত মেঘলা হবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 97%, সবচেয়ে কম 59%, বৃষ্টি হয়নি। সমুদ্রে ও উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। এখন আজ অর্থাৎ 13ই অক্টোবর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস, কথিকা সরিষার চাষ বলেছেন ডক্টর শুভ্রজ্যোতি প্রামাণিক। 6:40 আপনার স্বাস্থ্য, অতিরিক্ত প্রসাধনে সাবধান পর্ব 3 বলেছেন ডাক্তার অবন্তী সাহা। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও মৌলী দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 জানা অজানা, চেনা অচেনা গাছপালা সমীক্ষার প্রথম পর্ব লিখেছেন জয়শ্রী দত্ত। 8:05 নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য। 8:20 উত্তরণ, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মেঘা চক্রবর্তীর সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনবেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 8:30 শুনবেন শরদ শিল্পী ত্রৈলী দত্ত। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজোর বিশেষ অনুষ্ঠান যুববাণী পুজোপেডিয়া, উপস্থাপনায় চয়নিকা ধারা ও কিংসুক ঘোষ। 12:00 ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 12:15 শুনবেন দোতারায় লোকসঙ্গীতের সুর, শিল্পী সৌমেন্দু দাস। 12:33 গ্রামীণ অনুষ্ঠান, উনো জমির দুনো ফসল, কথিকা প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা বলেছেন অনন্ত কুমার রায়। এরপর মরশুমি ফুলের চাষ বিষয়ে বলেছেন তাপস কুমার চৌধুরী। 1:00 সঙ্গীতালেখ্য আনন্দময়ীর আগমনে, অংশগ্রহণে চন্দ্রাবলী রুদ্র দত্ত, শ্রীকুমার চট্টোপাধ্যায়, অঞ্জলি কর, পার্থ মুখোপাধ্যায়, চৈতালি মণ্ডল, স্বপন দত্ত, অরুণ কর, প্রযোজনা বাসবী গোস্বামী। 1:45 মাননীয় ইস্যু, উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়। 2:30 সাঁওতালি গান, মোহন চন্দ্র হেমরম ও সহশিল্পীবৃন্দ। সঙ্গীতালেখ্য রচনা

বিশচন্দ্র হাসদা, অংশগ্রহণে চন্দ্র মুর্মু ও সহশিল্পীবৃন্দ, অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ এবং অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ, প্রযোজনা নিভা টুডু, লোকগীতি সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, বাইরে দূরে এএফসি কাপ নিয়ে বাইরে থেকে রেকর্ড করে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন তমাল মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য। দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা, অংশগ্রহণে আন্দুল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লীনা বসু ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালে অনুষ্ঠান, শুনবেন লোকগীতি মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা আত্মনির্ভর ভারত, বলেছেন অনল হেমব্রম। লোকগীতি শিল্পী পদ্মলোচন বেশরা, সুবোধচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষান মান্ডি, বিকশিত ভারতের লক্ষ্যে ভেষজ উদ্ভিদের চাষ ও গবেষণার অভিমুখ, অধ্যাপক ডক্টর অমিত বরণ সারেঙ্গির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 পল্লীকথা অনুষ্ঠানে শুনবেন তর্জা গান, পরিবেশনায় কমল মুন্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলেছেন অরুণ কর। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অংশুমান চক্রবর্তীর বাইরে থেকে রেকর্ড করা অনুষ্ঠান শুনবেন। 8:30 কথায় কাহিনী, আরশাদের বাঁশি, রচনা নাজিয়া রহমান, প্রযোজনা রফিউদ্দিন। 8:45 অর্থনীতির দুনিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা, এ বিষয়ে আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন, অংশগ্রহণে অধ্যাপিকা ডক্টর দ্যুতি চট্টোপাধ্যায় ও অধ্যাপিকা শতরূপা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শাহেনাজ আব্দুর রউফ। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী ত্রৈলী দত্ত। 9:30 শ্রবণী, রসরাজ অমৃতলাল বসুর পুরনো কলকাতার দুর্গোৎসব প্রবন্ধ থেকে পাঠ, পাঠে শোভনলাল মুখোপাধ্যায়। নাট্যকার মন্মথ রায়ের লেখা দুর্গোৎসবের কথা থেকে পাঠ, পাঠে মন্মথ রায়। স্মৃতিকথন স্বামী লোকেশ্বর আনন্দ। 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 আধুনিক গান পরিমল ভট্টাচার্যের কণ্ঠে, 10:50 দোতারা বাজিয়ে শোনাবেন সৌমেন্দু দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। 6:25 রবীন্দ্রসঙ্গীত এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 262 পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 8:30 আধুনিক গান পরিমল ভট্টাচার্যের কণ্ঠে। 8:50 দোতারা বাজিয়ে শোনাবেন সৌমেন্দু দাস। 9:10 রাজধারা, উপস্থাপনায় পপি নাগ। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ।
রাত 11টায় শাস্ত্রীয় সঙ্গীত।

এর অনুষ্ঠানে শুনবেন শরদ, মাফ করবেন, বেলা 11টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী ত্রৈলী দত্ত এবং খেয়াল পরিবেশন করবেন তৃপ্তি চক্রবর্তী। বেলা 12টায় সুরভি, উপস্থাপনায় পপি নাগ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী তাপস পাল। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এরিনা মুখোপাধ্যায়। 5:20 উর্বশী এবং সন্ধে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী ত্রৈলী দত্ত। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক, যাতে এই সময়কালের গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজের দিকগুলি তুলে ধরা হয়েছে। 7:45 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। রাত 8টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা সংস্করণ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 অর্থাৎ 1008 প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:13 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।